गीता ओरी के आवाज़ में सुनी कि मेरा साया जहाँ भी हो सजना तेरा साथ बिताएंगे। सुने आपने फाहन हिंदुस्तानी रेडियो के जरिए से अनमोय दाग, अनमोय मोमेंट, अनमोय दाग बखेंत, मतलब मोय माइंडसेट नेम बै हेत वाकर वोर्दन एवन द तैत ओम ना ते देंकन ओफर वत een voorrecht het is om gewoon weg te leven en gezond te zijn. Op het moment dat we ons gaan gedragen alsof het leven een zegen is, zal het zeker en is zeker ook zo gaan voelen. Ervaar dat als u wakker wordt en geeft zichzelf een schouderklopje. Ach, ik mag er zijn bij deze mijn lieve mensen. Swagat ho aapko fir se ye khoobsurat divas ye khoobsurat pal aapko hardik se badhai ho.

ये सुनिए भैया, लोग जाते हैं पैदल सुपरमार्केट में सौदा खरीदने के लिए, पर सुनो ना अन ऑथोराइज सुपरमार्केट बैनर ये कैसे। ऑथोराइज सुपरमार्केट बैनर ब्रांड वेयर स्लिप ऑथोवेयर नार बाइटन, पता नहीं कैसे है। चलो मिलकर सुनते हैं क्यों ये गाड़ी से सुपरमार्केट में गए। वातरेंग के बात है, ये वातरेंग है पर्सोनेल फन द आल्बर्ट हेन एंड स्ट्रोइक फन बर्गनस्ट्राट इन वातरेंगन वर्डन डोनरडाग ओख्टेंड फ्लिंक ओपगेस्क्रिक। एन ऑटो रेड नेट ना ओपनिंगस्टाइड द सुपरमार्केट बिनन। De brandweer is in actie gekomen om de auto weer uit de winkel te halen. De auto reed rond 8:45 in de ochtend tegen de gevel van de supermarkt aan, waarna de glazen pui brak en de voertuig in de winkel tot stilstand kwam. Meerdere hulpdiensten werden opgeroepen vanwege het ongeluk. Uiteindelijk moest de brandweer in actie komen om de auto met een sleeptakel uit de supermarkt te verwijderen. En hierdoor, door het ongeluk, is er flinke ravage veroorzaakt in de supermarkt. De auto is zijn voorbumper verloren door het ongeluk. Ook een geparkeerde fiets die voor de winkelruit geparkeerd stond is flink beschadigd. De oorzaak hoe het ongeluk precies kon gebeuren is niet duidelijk. Ook is niet duidelijk hoe de inzittenden eraan toe zijn. Voor zover bekend raakte er in de supermarkt niemand.

फिर बद्री जी की आवाज़ में मैं प्यासा तुम सावन, किशोरदा के गाया हुआ गीत सुना दी हमको रणधीर बद्री जी ने म्यूजिक फॉर्मेट से एक्सक्लूसिव वॉल्यूम 37 से। Wees de reden waarom iemand vandaag lacht. Wees de reden waarom iemand vandaag lacht. Aan het begin, mijn lieve mensen, lieve luisteraars. Aan het begin van een verandering is de prioriteit van een zeldzame persoon, man of vrouw, dapper, gehaat en veracht. Wanneer zijn zaak echter slaagt, sluiten de timiden zich bij hen of haar aan, want dan kost het niets om een prioriteit te zijn. मैं सोच रही हूँ आप समझ गए हो, ये बहुत गहरा है, समझ गए हो क्योंकि आप तो समझदार है ना। मैं ना भूलूँगा संजय जोधा जी की आवाज़।

0: लंग लाइफ ए खुदे खुशंत है, यही हम सब मिलकर चाहते हैं ना। अगर जन्मदिन है तो यही खुशी का दिन है और ये पल बहुत ही समारोह के साथ, हर्ष और उल्लास के साथ ये जन्मदिन आज का दिन जो मनाया जा रहा है। दिन तारीख शनिवार 16 मई 2020। तो हमारी और साथियों मित्रों यहाँ तक आप सुने ये जो है फरमाइश परिवार जोराई की तरफ से आप सुने फाहन हिंदुस्तानी के प्रोग्राम है इन फोर। यानी कि इन मिनट नहीं रह गया है, 1:12 के और पल गुजर रहा है। जैसे आपको मालूम है ना, हर एक पल जिंदगी में चलता ही रहता है और घड़ी की तरफ मैं देखता हूँ तो विलम्ब नहीं हो गया। फिर भी यहाँ से आपको सुनाना वही कॉमर्शियल्स और कॉमर्शियल्स के बाद में जैसे जैसे प्रोग्राम आगे के रहेगा आप सुनते रहना। और जबकि बहुत खुशी के दिन है, 1:05, 1:85 के हो गया है। वो देवी जी जो है धर्म के प्रचार करती है, अपनी राह पर चलती है, समाज सेवा भी करती है। जाकर श्रीमती चंद्रा जी, हाँ चंद्रा पनीता चंद्रा राम खिलावन साहिब दिन के जन्मदिन है उनके पति और शाम साहिब दिन, सब मिलकर खुशी उनकी फरमाइशें मैं आपके लिए एक दो ज़रूर अवश्य आज के कार्यक्रम में प्रस्तुत करने वाला हूँ। लेकिन ज़रा से और जो है हाँ तो सुनते हैं और कॉमर्शियल्स, कॉमर्शियल्स के बाद में जैसे कि प्रोग्राम रहेगा मैं आपको।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: अद्वोकात उन कांतोर आनंद राम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Op het cruiseschip Hondius zijn onderweg naar Nederland nog geen nieuwe gevallen van het hantavirus gemeld. Dat zegt een topman van de Wereldgezondheidsorganisatie WHO. Tot nu toe zijn er 10 hantavirusgevallen gemeld. Bij 8 daarvan gebeurde dat na laboratoriumonderzoek. In 2 gevallen gaat het om vermoedelijke besmettingen. 3 patiënten zijn overleden. De politie heeft gisteravond 4 mensen aangehouden bij een nieuwe demonstratie tegen asielopvang in Apeldoorn. 2 worden verdacht van het beledigen van de politie en 2 van het afsteken van vuurwerk. Sinds vorige week vrijdag hebben agenten elke avond moeten ingrijpen bij acties op de rotonde aan de Laan van Maten. China kan nog meer vliegtuigen kopen van het Amerikaanse Boeing, dat zei de Amerikaanse president Trump tijdens een terugreis van zijn staatsbezoek aan China. Hij zei gisteren al dat China een bestelling van 200 vliegtuigen bij Boeing doet, maar mogelijk kan dat groeien tot 750 vliegtuigen. De FNV wil dat Schiphol beveiligers op de luchthaven zelf in dienst neemt. De luchthaven moet dat niet langer regelmatig uitbesteden aan andere organisaties. De FNV doet deze oproep om de zorgen onder medewerkers op de luchthaven aan te pakken. Schiphol besloot eerder al om het aantal beveiligingsbedrijven waarmee het zaken doet terug te brengen van 5 naar 3. En dan nog het weer. Vanavond kunnen er in het noorden en oosten nog een paar buien vallen. Vannacht koelt het af tot 1 graad of 4 en morgen schijnt af en toe de zon, maar er zijn er ook nog enkele buien. In de middag wordt het zo'n 13 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
7: U luistert naar Hindustani Radio.
8: Radio Fahon.
9: Digitaal radio. Internet fahonfm.nl.